0: সোনালী। হেলেন, হেলেন, আপনা হাত মুঝে দো। হ্যাঁ, শাবাশ। আচ্ছা, আপ আপনি হথেলি খোলো। এসে, হ্যাঁ। আচ্ছা, আব মে এক শব্দ লিখুঙ্গি তুমহারি হথেলি পর। দেখো, মে লিখ রহি হুঁ, পানি, নি, পানি। হ্যাঁ হ্যাঁ, শাবাশ, পানি, পানি। একবার ফের কোশিশ করো। হ্যাঁ,
1: ইউ শুরু হুয়া হেলেন কা পড়না।